0: কর প্রিন্ট রুগুকর্ত রকম কবারী সাধনপুর নম্বর একিম গণেশ সম্বন্ধী সূচনা আদরণীয় সেবাগ্রাহী মহানুভাবহরু তপাইলে আপনো সওয়ারী সাধনকো বার্ষিক রূপমা বুঝাউনু পর্ने সওয়ারী কর নবীকরণ দস্তুর লগায়ত অন্য কর সম্বন্ধী বিতরণ হেরনকা লাগি সম্বন্ধিত यातायात কার্যালয়মা গৈর কর প্রিন্ট মাগ্ন ব্যাংক ভৌচার গর্ন অগি সওয়ারী কর তথা দস্তুর একিম গর্ন তথা কর বুঝায় পছি প্রাপ্ত হুনে বিমা আপনি বুঝাইকো করকো রকম র আপনো সওয়ারী নম্বর একিম গর্ন হুন এসেই সূচনা মারফত অনুরোধ গরিন্ছ
1: কোশী প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় বিরাটনগর আদরণীয় শ্রোতাবৃন্দ তপাই অহিলে শুনিরহনু ভएको छ সুলা এফএম সুলা এফএম মা আব তপাইলে শুন্ন সক্নুহুন্छ বিভিন্ন নেপালী পপ গীতহরু